আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম পাকিস্তান। মেরা নাম নদীম আখতার, প্যার সে আপ লোগ মুঝে কেতে হো এনে সোনে মিউজিক টুইস্টার মে মে হু আপকে সাথ, আপকা অর মেরা সাথ হ্যায় জনাব। এক বজে তক অর এক বজে তক করেঙ্গে খুব হল্লাতে গুল্লা, ও ভি ওল্ডি গোল্ডি ক্লাসিক কা, ইয়ানি কি আজ কে প্রোগ্রাম মে আপ সুনেঙ্গে পাকিস্তানি মুভিজ কে পুরানে অর বহুত পুরানে ট্র্যাকস। ফরমাইশে কম কিজিয়েগা ভাই, বড়ি মেহরবানি হোগি আপকি। ডেডিকেশন জিতনি করনা চাহেন আপ কর সকতে হ্যায়। জো লোক ইস বক্ত কার ড্রাইভ কর রহে হ্যায় উনসে রিকোয়েস্ট হ্যায় কি প্লিজ অপনি গাড়ি কি হেডলাইট লো বিম পর রাখেন, বড়ি মেহরবানি হোগি। ট্র্যাফিক সিগনালস কি পাসদারি ভি কর লেঙ্গে তো ভি মেহরবানি হোগি। ইস তরহ জো হোতা হ্যায় ইস তরহ কে কামো মে ক্যুঁ রাস ফিরতে হো সর্দিয়ো কি শ্যামো মে। মেসেজেস তো খেয়ার অভি সে আনা শুরু হো চুকে হ্যায়, কোই না কোই সওয়াল ফ্লোট করতা হুঁ আপ দেতে হ্যায় উসকা জবাব 3636 পর। লেকিন উসে পহলে মে করতা হুঁ আপ লোগো কো ওয়ার্ম আপ, অর ওয়ার্ম আপ করনে কে লিয়ে চলতা হ্যায় গানা। তে আজ কা পহলা গানা অ্যালো ফড়ো।